السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা একমাত্র খোদার জন্য, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাথী সঙ্গীদের পদমর্যাদা খোদা বাড়িয়ে দিন, এবং পয়গম্বর যা থেকে ক্ষতির আশঙ্কা করতেন তা থেকে তার জাতিকে উদ্ধার করুন। পয়গম্বর আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গম্বরের ধর্ম হচ্ছে ইসলাম। একজনকে ইসলাম গ্রহণ করতে তাকে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মুখে ঘোষণা করতে হবে, খোদা ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার প্রেরিত বার্তাবাহক। এই বাক্য মুখে ঘোষণা করা অপরিহার্য। এই বাক্যের একটি ছোট ডিসক্রিপশন দিচ্ছি। প্রথম প্রকাশ্য ঘোষণা হলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, যার অর্থ হচ্ছে খোদা ছাড়া আর কেউ বা কিছু উপাসনার উপযুক্ত বা যোগ্য না। দ্বিতীয় প্রকাশ্য ঘোষণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার প্রেরিত বার্তাবাহক। এর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পয়গম্বর। খোদা সম্পর্কে এবং তার তরফ থেকে যা কিছু তিনি বলতেন বা অন্যকে জানাতেন, এই বিষয়ে তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহ আমাদের কাছে পয়গম্বরগণ এবং প্রেরিত বার্তাবাহকগণ পাঠিয়েছেন আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য, যেন আমরা তাকে সঠিকভাবে উপাসনা করতে পারি। একজন মুসলমানকে অবশ্যই সকল পয়গম্বরগণ ও প্রেরিত বার্তাবাহকগণকে বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ। পাঁচটি বিষয় নিয়ে ইসলামের ভিত্তি গঠিত। এক, প্রকাশ্য ঘোষণা করা এবং বিশ্বাস করা, খোদা ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার প্রেরিত বার্তাবাহক। দুই, নামাজ পড়া। তিন, যাকাহ প্রদান করা। চার, রোজা রাখা। পাঁচ, হজ পালন করা। একটি ছোট ডিসক্রিপশন। সকল দায়বদ্ধ মুসলমানের বা মুকাল্লাফের জন্য পাঁচবার নামাজ পড়া অবশ্যই কর্তব্য। রোজা, সব প্রাপ্তবয়স্ক মুসলমান এবং যারা শারীরিকভাবে রোজা রাখতে পারেন তাদের উপর রামাদান মাসে রোজা রাখা বাধ্যতামূলক। এটা গরিবদের অনুভূতি বা ক্ষুধার জ্বালা বুঝতে মুসলমানদের সাহায্য করে, এবং এভাবে যে কেউ তা নিজের চেয়ে কম ভাগ্যবান কাউকে সাহায্য করার কথা মনে করেন। রোজা মুসলমানদের মধ্যে নিয়ম শৃঙ্খলা আনে এবং তাদের একত্রিত করে। হজ বা ধর্মযাত্রা, ইসলামে ধর্মীয় যে যাত্রা মুসলমানদের জন্য বাধ্যতামূলক তাকে হজ বলে। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে কাবা শরীফের দিকে যাত্রা করে মক্কা ও তার আশেপাশের এলাকায় বিশেষ কিছু রীতিনীতি পালনের মধ্য দিয়ে ধর্মযাত্রা পালন করা হয়। জীবনে কমপক্ষে একবার ধর্মযাত্রা করা সব দায়বদ্ধ মুসলমানের কর্তব্য। যাকাহ, যাকাহ হলো টাকা পয়সার একটি নির্দিষ্ট অংশ। এটা গরিব মুসলমান ও মুসলিম সমাজের মধ্যে যারা তাদের মৌলিক চাহিদা মেটাতে পারেন না তাদের জন্য একটা ব্যবস্থা।